আসলে আমি গয়কার গইছি তুস্ত করবি হে কাতার অলাও গাইতালে এসানো কাতার আঞ্চা কার ফুড়ে ওইতাস না এসানো আইকয়া মুখা হইলে কাতার গাইতা আলফ্রেড রোজ।